পরিচালনা কৃষ্ণ ভূঁয়ার, প্রযোজনা ঋতুপর্ণ দাসর। পুয়া 7:30 বজার মূর সঙ্গীত যাত্রা অনুষ্ঠানত গুণীন্দ্রনাথ ওজার সঙ্গীত যাত্রার দ্বিতীয় খণ্ড, সাক্ষাৎ গ্রহণ অশোক ভট্টাচার্যর। 8:30 বজার গীতিমালিকার শিল্পী সারু গোহাই আর জ্যোথিকা চৌধুরী, সান্তনা বরুয়া, প্রতুল গোস্বামী, রুমি গোস্বামী আর অসীমজ্যোতি বরুয়া আর অরুন্ধতী শর্মা চৌধুরী।

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়িছো আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়বলে। মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ, মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটো পলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন রূপত আকাশবাণী।

0: সুস্থ হয়ে থাকক, সজাগ হয়ে থাকক। এপোলো এক্সেল কেয়ার হসপিটালের বিশেষজ্ঞ চিকিৎসকর তত্ত্বাবধানত এপোলো প্রো হেলথ প্রিভেন্টিভ হেলথ চেকআপ প্যাকেজ, শিশুর পৰা জ্যেষ্ঠ নাগরিক সকলরে বাবে। উচ্চ রক্তচাপ, হৃদরোগ, ডায়াবেটিস, থাইরয়েড, ক্যান্সার, আর্থরাইটিস আদি রোগ আগতেই চিনাক্ত করার সুবিধা।
1: বুকিংৰ বাবে আজি ফোন কৰক 9957568450-ত।
2: এপোলো এক্সেল কেয়ার হসপিটাল, পশ্চিম বড়াগাঁও, গুৱাহাটী। সুস্থ জীবনের বিশ্বস্ত লগৰী।

চিত্রগীত অনুষ্ঠানটিত এবার শুনোয়া হক জুবিন গার্গর কণ্ঠত জেতুকা পাতর দরে ছবিখনের ইতি গীত। গীতর কথা আর সংগীত পরিচালনা পলাশ গগৈৰ।

0: এবার আগবাঢ়েছো ইয়া আলগ আলগ বোলছবির শিল্পীর কণ্ঠত এই গীতটি, গীতর কথা আনন্দ বক্সীর, সংগীত অনু মালিকর।
1: দূর, বহুত দূর, বহুত দূর আসমান পর রহতা হ্যায় এক জাদুগর। ক্যা ক্যা খেল দিখাতা হ্যায়, কভি হমে হাসাতা হ্যায়, কভি হমে রুলাতা হ্যায়।

এবার আগবড়াইছো শিল্পীর কণ্ঠত। সৌতন কি বেটি বুলছবির এই গীতটি, গীতর কথা শ্রাবণ কুমার, সংগীত বেদপালৰ।

শ্রোতা, ইমান পরে আর্ণ অনুষ্ঠানত আলিম্পন চৌধুরী কণ্ঠর ভজন শুনিলে। আকাশবাণী তেজপুর এতিয়া আগবাইছো আজির অনুষ্ঠান পরিচিতি।

সহকলে বিশ্ব পরিবেশ দিবস পালন করে। তেজপুর কলেজের হাইস্কুল সমুখত এখন উদ্যানও স্থাপন করেছে নটরাজম কলামন্দিরে। কেন্দ্রীয় সরকারের পরিবেশ বন আর জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক পদক্ষেপর জড়িয়ে পরিবেশ শিক্ষা কার্যসূচী আগবাই নিয়া তথা ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষয়িত্রী আর জনসাধারণের বহনক্ষম অভ্যাসর অবলম্বনে পরিবেশের প্রতি দায়বদ্ধ নাগরিক হওয়ার আগবড়া অবদানের বিজ্ঞান প্রযুক্তিবিদ্যা আর পরিবেশ পরিষদের তরফের প্রতি বছরে বিদ্যালয় সমূহের তিনটা শ্রেষ্ঠ ইকো ক্লাব পুরস্কৃত করা হয়। এই বছর বিদ্যালয় সমূহের ভিতর বর্ষশ্রেষ্ঠ ইকো ক্লাব হিসাবে বিবেচিত হবলে সক্ষম হয়েছে শোণিতপুরের তেজপুর একাডেমি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ইকো ক্লাব। সর্পকুয়ার সৌরভ বরকটকীর প্রচেষ্টাত বিশ্ব পরিবেশ দিবসের দিনট ঔষধি গুণসম্পন্ন নুনি গছপুলি রোপণ করা হয়। আনহাতে তেজপুর সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের তরফেরও রাজ্যিক পরিবহন নিগম বাস আস্থানের সমীপত বিদ্যালয় সমূহের পরিদর্শকর কার্যালয়ের থাকা বিদ্যালয়খনের ভূমিত বৃক্ষরোপণ কার্যসূচী রূপায়ণ করা হয়। তেজপুরের বরঘাট আরক্ষী চলওয়া অভিযানত চামধরা অঞ্চলের এঘরত সংঘটিত চুরিকাণ্ড ঘটনায় জড়িত থাকার অভিযোগত গভাইত চোর চক্র এটা গ্রেপ্তার করে। দলটোর উদ্ধার করা হয় চুরি হওয়া সোণর রূপর অলঙ্কার আর আরক্ষী প্রকাশ করা অনুসরি বরঘাট আরক্ষী চকীর অন্তর্গত চামধরা অঞ্চলের নিবাসী আসলাম হুসেনের ঘর সংঘটিত হয়েছিল এক চুরিকাণ্ড। চোরে ঘরখনের সোণর চেইনের সোণর নাকফুলি কানফুলি চুরি করেছিল। ঘটনা সন্দর্ভত পরিয়ালটোয় দিয়া এজাহারের ভিত্তিত বরঘাট আরক্ষী এক গোপন সূত্র পমখেদি বরঘাটের নিশার ভাগতে চামধরা অঞ্চলত অভিযান চলায়। অভিযানত চুরিকাণ্ডরে জড়িত গভাইচুর অঞ্চলটির নিবাসী কাসেম আলীর পুত্র লিফাজুল ইসলাম আর সমীপবর্তী উরিয়ামগুড়ি অঞ্চলের আব্দুল আজিজর পুত্র ইলিয়াস আলী আর আজিজুল রহমান নামের দুধর্ষ চোরকেইটা গ্রেপ্তার করে। চুরি আ অলঙ্কার বিক্রি করা স্থানীয় চারিমালস্থিত এখন জুয়েলারি দোকানত বিক্রি করা বলে ধৃত চোরে প্রদান করা স্বীকারোক্তির ভিত্তিত পুনর বরঘাট আরক্ষী চলওয়া অভিযানত পুরনি আলিমূরর নিবাসী জাহেদ আলীর পুত্র তথা জুয়েলারি দোকানের স্বত্বাধিকারী হানিফ আলীক গ্রেপ্তার করার লগতে কেবল লক্ষ টাকার চুরি আ অলঙ্কার উদ্ধার করে। ইফালে নিজের প্রকৃত পরিচয় লুকুয়াই যুবতীক প্রলোভন দিয়া এজন যুবকক তেজপুর আরক্ষীয়ে গ্রেপ্তার করে। যুবকজনক তেজপুরের রাবারবাগান অঞ্চলত স্থানীয় লোকে হাতেলোতে ধরি আরক্ষীক গতাই দিয়ে আর ইয়ার পিছতে আরক্ষীয়ে জেল হাজতলে প্রেরণ করে। উল্লেখ্য যে যুবকজন বিশ্বনাথর জয়নাল আলী বলে আরক্ষীর সূত্রে জানিব পরা গৈছে। ইফালে তেজপুরের গুটলুঙত আরক্ষীয়ে চলোয়া এক অভিযানত ড্রাগস জব্দ করার লগতে মহিলা সহ তিনজনক গ্রেপ্তার করবলে সক্ষম হয়। আরক্ষী সূত্রে প্রকাশ করা অনুসরি বিশেষ সূত্রর পমখেদি মহাভৈরব আরক্ষী চকীর ভারপ্রাপ্ত বিষয়ার নেতৃত্ব যাওয়া আরক্ষী দলে গুটলং নামাপাড়া গাঁর মকবুল হুসেনের ঘরত অভিযান চলায় প্লাস্টিকর কন্টেনার সহ 48.7 গ্রাম হেরোইন জব্দ করে। ঘটনা সন্দর্ভত মকবুল হুসেন সমত্তু বানু আর অভিজ্ঞান নাথ নামের তিনজন লোকক করায়ত্ত করে। ইফালে তেজপুরের বিভিন্ন অঞ্চলত চোরের উপদ্রব অব্যাহত থাকার মাজতে তেজপুর আরক্ষী তিনি গভাই চোর করায়ত্ত করবলে সক্ষম হয়। চুরি হওয়া বিভিন্ন সামগ্রীও জব্দ করে আরক্ষী। এই গভাইচুর কেজন হল গোটলুং নতুন বস্তির রশিদুল হক, সাইদুল ইসলাম আর প্রদীপ দেবনাথ। তেজপুর মহাবিদ্যালয়ের আর্ট এন্ড মিউজিক বিভাগের সহযোগত মহাবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারী সাংস্কৃতিক কর্মী খনীন্দ্র কুমার ডেকা আর গুয়াহাটী অনাতার কেন্দ্রের নিয়মীয় কণ্ঠশিল্পী গীতা ভূয়া ডেকার দ্বৈত কণ্ঠত কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভার রচিত আর সুরারোপিত এটি গীতর দৃশ্য শ্রব্য সফুরা তেজপুর মহাবিদ্যালয় চন্দ্রমোহন মেধি প্রেক্ষাগৃহত অনেক দর্শক আর শুভাকাঙ্ক্ষীর উপস্থিতিত এক গাম্ভীর্যপূর্ণ পরিবেশত উন্মোচন করা হয়। এই গীতটি সামাজিক মাধ্যম আর ইলেকট্রনিক মাধ্যম যোগে মুক্তি করে দিয়া হয়। বিশিষ্ট গীতিকার বঙ্কিম শর্মায় উন্মোচনী সভার সভাপতির আসন অলঙ্কৃত করে। কলাগুরু বিষ্ণুপ্রসাদ রাভা আর শিল্পী জুবিন গার্গর প্রতিচ্ছবি বন্তী প্রজ্বলনে শ্রদ্ধাঞ্জলি জানার পিছতে প্রেক্ষাগৃহ মঞ্চত বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা অরুণ নাথ, বিশিষ্ট কণ্ঠশিল্পী দুর্গাময়ী বরা, বিশিষ্ট অভিনেতা জিতুমণি দেবচৌধুরী আর তেজপুর মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মনোজ কুমার হাজরিকায় উপস্থিত থাকা এই গাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানটি তেজপুর মহাবিদ্যালয়ের শীর্ষ গীত
পরিবেশন করে বীণাপাণী দেবীর তত্ত্বাবধানত আর্ট এন্ড মিউজিক বিভাগের ছাত্রছাত্রী সকলে। আকাশবাণীর এগারী শিল্পী তেজপুরের সকলরে পরিচিত দিব্যাঙ্গ শিল্পী স্বর্ণালী আরুনাই, এইগারী দিব্যাঙ্গ শিল্পীয়

বিভিন্ন মঞ্চত এটা সময়ত গীতে মাতে সকলোকে মন্ত্রমুগ্ধ করেছিল। কিছুদিন ধরে শারীরিক অসুস্থতার বাবে তেও শয্যাগত হয়ে আছিল, যদিও আজি দুপরিয়ার ভাগত নিজা বাসগৃহ হলেশ্বরত শেষ নিঃশ্বাস ত্যাগ করে প্রতিভা সম্পন্ন শিল্পী স্বর্ণালী দেবীয়ে। শ্রোতাসকলে ইমান পরে সংবাদভিত্তিক অনুষ্ঠান রেঙনি শুনিলে। অনুষ্ঠানটি যুগুতায় আগবড়ালে পুলক কুমার ডেকায়।

শ্রোতাই মান পড়ে বিজ্ঞান সরা অনুষ্ঠানটি শুনিলে। এয়া আকাশবাণী তেজপুর, এটা নিবেদন করছো ভূপেন হাজরিকার কণ্ঠর কেইটিমান অসমীয়া আধুনিক গীত।

বসালে অসমতে মগনিয়া হব, আমি অসমীয়া নহওঁ দুখীয়া বুলি সান্তনা লোভিলে নহব।

শ্রোতা ইমান পড়ে হিন্দী বোলছবি গীত শুনিলে। এয়া আকাশবাণী তেজপুৰ। এতিয়া আমার ষ্টুডিওৰ ঘড়ীত সময় নিশা 10:30। ইয়াৰ লগে লগে আমার আজির এই বিয়লি অধিবেশনেরও অন্ত পৰিল। আজি আমার এই অধিবেশনের বিভিন্ন দায়িত্বত আছিল নিয়ন্ত্রণ কক্ষত খগেশ বে আর রাজীব গগৈ, ট্রান্সমিটারত আছিল নিরঞ্জন বড়ো, পরিবহনত নয়ন দৈমারী। কাইলৈ আমার পুয়ার অধিবেশন মুকলি করা হব 5:55 FM বেণ্ডৰ 102.4 MHz-ত। কাইলৈৰ বিয়লিৰ অধিৱেশন মুকলি কৰা হ'ব 5:25 AM-তে। এই প্ৰতিশ্ৰুতিৰে ডিউটিৰ মত থকা প্ৰচাৰণ সহযোগী অল্পনা শইকীয়াৰ সৈতে প্ৰচাৰণ কক্ষৰ পৰা মই শান্তনু শইকীয়া আজিলৈ বিদায় লৈছোঁ। শুভৰাত্ৰি, জয় হিন্দ।